মোগলকী আরলে সাথে এতলকে সরবরী কার্যক্রম কা বক্ত হইচালা মুখে দিও ইজাজত তুমি সব বিষণ্যবালকে রাম রাম।